অধিকাও FT3 FT4 কম আছে। ইয়ার ট্রিটমেন্টরে বহুত সিম্পল গোটে থাইরয়েড মেডিসিন দিয়া যায় থাইরক্সিন, আর সেটা খাইলা পরে প্রতি 6 সপ্তাহ 8 সপ্তাহ আপনার টেস্ট করিয়া পড়ে, যেবে যায় থাইরয়েড নর্মাল ন হয়েছে। নর্মাল হিসাবলা পরে 3 রু 6 মাস কো থরে থরে থাইরয়েড টেস্ট করিয়া পড়ে। হাইপার থাইরয়েড কোন, এটা হচ্ছে দরকারঠু অধিক হাইপার থাইরয়েড হরমোন ঝরিবা। এথিরা সিমটমস কোন, আপনার ভোক অধিক হবা, ভোক অধিক হবা সত্ত্বে আপনার ওজন কমিবা, দেহাত থরিবা, ছাতি ধড়ধড় হবা, কিছু কেসেসরে আখি বাহারকু আসিযিবা, এসবু হচ্ছে হাইপার থাইরয়েডর লক্ষণ। এপরি কেসরে বি আপনার থাইরয়েডর টেস্ট করা যায় FT3 FT4 TSH, যেতে TSH লো থাকে FT3 FT4 অধিক থাকে। এটা টিকে কমপ্লেক্স ট্রিটমেন্ট ইয়ার হাইপোথাইরয়েড অপেক্ষা, এথিপাই কারণ জানিপা বেড়ে বেড়ে ইমিউন এক্সামিনেশন করা পড়ে, বেড়ে বেড়ে থাইরয়েড স্ক্যান বি করা পড়িপারে। ট্রিটমেন্টরে ইয়াপাই গোটে মেডিসিন দিয়া যায়, এটা বি আপনার কন্টিনিউসলি কিছু দিন খাইয়া পড়িপারে, আর সেটা 4 টু 6 উইকলি আপনার পুনি টেস্ট করা যায় থাইরয়েড নর্মাল হয়েছে কি হয়নাই বলে। বেড়ে বেড়ে এই আন্টিথাইরয়েড মেডিসিনর বহুত সাইড এফেক্ট থাকে, সেপরি কন্ডিশনরে আপনার অন্য থেরাপি যেমন সর্জরি কিংবা আবলেশন দরকার পড়িপারে। তৃতীয় কারণ হচ্ছে গয়টর, গয়টরর কারণ মাল্টিপল হয়েপারে, আজকাল ইমিউন সিস্টমর ডিরেঞ্জমেন্ট সেটা হচ্ছে মেন কারণ, তাছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সিরে বি আপনার গয়টর হয়েপারে, জেনেটিক কিছু প্রবলেম থাকলে বি গয়টর হয়েপারে। মেন কারণ গয়টরর হল কি এতে 1 টু 2% চান্সেস থাকে কি এটা কর্কট রোগ হয়েপারে, সেইপাই কোণী বি গয়টর হলে আমি প্রথমে থাইরয়েডর টেস্ট পঠাই থাও, তাপরে গোটে আল্ট্রাসাউন্ড করে থাও, আল্ট্রাসাউন্ডর কিছু দেখিকি আমি কথা FNAC ওইচ ইজ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলোজি, যেটাকি ছুঞ্চি পরীক্ষা, সেটা হব কি হব না আমি ডিসাইড করে থাও। যদি থাইরয়েডর ক্যান্সার বাহারা তাহলে তার মেন ট্রিটমেন্ট হচ্ছে সর্জরি।